ইনোভেশন, তার মানে ইনোভেশন ফ্রি মাল্টি টাস্ক রেসপন্সিবিলিটি আর হিউম্যান ডিগনিটি পর আধারিত হওয়া চাইবে। রক্ষা সহযোগ আমার গহরাই অপরিচি বিশ্বাস আর স্ট্র্যাটেজিক কনভার্জেন্স কা প্রমাণ হ্যাঁ। মহত্বপূর্ণ ক্ষেত্র মে হমনে লেটার অফ ইন্টেন্ট সাইন কিয়া, ইসে জয়েন্ট ডেভেলপমেন্ট জয়েন্ট প্রোডাকশন

0: কিছু উদ্যোগ জগৎ নিয়ে প্রাইভেট হয়ে রয়েছে, এই বিষয়ে অবশ্যই জানানো রয়েছে।
1: ইনফ্রাস্ট্রাকচার

0: শিশুরা ইনভলভ মেথোডোলজিস আমরা বড় রিসার্চ বেস দেখে এরা ক্রিয়ার ইচ্ছা ইকোনমি বলে টু স্ট্রাকচারাল পারফরমেন্স আমরা কি পারফরমেন্স এরিয়া আছে আমরা ফিজিক আইডেন্টিফাই করা বেসিক আছে আমাকে যে সে পারফরমেন্স হয়ে যায়
1: ইনভেস্টমেন্ট লিমিট 125 করোড় করেছে

পরিবারের খুবই অপরিহার্য ভাই রাখিয়েছে, তবে আজ সেটা হচ্ছে একটা ব্যাটারি স্টোরেজ যেটা সুবিধা হোক সুবিধা